হলি খামন দাই মু ধরন থাম সিন সেই না হন নে ইতে মা মুদি সিরে যা ইন হাওর নাম মি জোড়ো মি ফালিন দো গাছি মু গিনাই গন্ডে হদু নু মি জিবি নির মি পড়ি লাম মি সুপ্তর গোরনে গোসল মে হডা কো দেজা ফিটার মা